হোলি খামন ঢাই ধরন থা মসি নছাইব না হননে নিচে মা মুড়ি ছিড়ে যা নাহরনা মি জোড়ো মি ফালিন দো গাছি বুগিনাই গন্দে হদু নু মি জিবিনির মি পড়ি দাম মি সুপ্তর গোরনে গোসল মে হডা কো দেজা ফিটারমা